0: सीतम यू आर
1: दिस इज इट उजाला न्यूज. Goedenacht, ik ben Frank van der Klucht. KLM en Transavia hebben vandaag verschillende vluchten naar Portugese bestemmingen geannuleerd vanwege een staking. Transavia schrapt acht retourvluchten van en naar Porto, Lissabon en Funchal. KLM annuleert 3 vluchten naar Lissabon en 3 naar Porto. Reizigers krijgen alternatieve vluchten of restitutie. Ook de TAP-vluchten van Schiphol gaan niet door. Een meerderheid in de Tweede Kamer stemde dinsdag voor een voorstel moeders hun achternaam aan kinderen door te geven. Momenteel moeten beide ouders toestemming geven. Zonder toestemming draagt het kind de naam van de vader. Het voorstel stelt dat achternamen over identiteit en erkenning gaan. Dit biedt gelijkwaardigheid. Defensie wist in 2021 dat directeur Donald Pols voorman was van een extreemrechtse studentenbeweging, ASF in Zuid-Afrika. Pols werd vandaag ontslagen bij Tata Steel na onderzoek door NRC. De krant meldt dat hij lid was van deze racistische beweging. Pols zegt verantwoordelijk te zijn en niet meer dezelfde persoon te zijn. Netbeheerder Enexis vraagt huishoudens met zonnestroom om hun zonnepanelen af en toe te dimmen. Ze ontvangen 25 cent per niet opgewekte kilowattuur elektriciteit. Dit moet stroomuitval voorkomen. 55.000 huishoudens in Groningen, Drenthe, Overijssel, Noord-Brabant en Limburg krijgen een verzoek. De vergoeding is vooral lucratief voor houders van dynamische contracten. En dan het weer. Vannacht verloopt grotendeels droog met opklaringen, waarna vanuit het zuidwesten de kans op een lokale onweersbui toeneemt. Het koelt af tot rond de 13 graden. Morgen brengt een afwisseling van zon en wolken. En tot zover het nieuws op Ujala Radio.
2: Tu jaane hai toch.
3: अजीज दोस्तों, हिंदुस्तान की आज़ादी की सालगिरह पर मैं और मेरे साथी आपको दिली मुबारकबाद पेश करते हैं और जिस शौक से आप आज़ादी का जश्न मनाने यहाँ आए हैं उसका शुक्रिया अदा करते हैं. आज रात यौम आज़ादी के शानदार जश्न पर मैं और मेरे साथी आपके सामने एक कव्वाली पेश करने वाले हैं, मगर इससे पहले मुझे इतनी गुजारिश करनी है कि आज ये कव्वाली महज कव्वाली नहीं बल्कि मेरी ज़िंदगी का, मेरी मोहब्बत का बहुत बड़ा इम्तिहान बन गई है. हादसात अक्सर इंसान को एक दोराहे पर लाकर खड़ा कर देते हैं और उसे फैसले का हक होता है कि वो कौन सा रास्ता इख्तियार करे, मगर मेरे लिए तो वो दोराहा भी नहीं, मेरे लिए एक ही रास्ता है, एक ही फैसला, एक ही अंजाम. इसलिए आज इस भरी महफिल के सामने मेरा ये वादा है, या तो वो हाथ जिन्होंने मेरे गले में ये हार डालते हुए मोहब्बत की कस्में खाई थी मुझे दोबारा ये हार पहनाएंगे, या आज की रात मेरी जिंदगी की आखिरी रात होगी.

सुनने वालों, हम लोगों का तार का नंबर है 020-409-0807. Een e-mailtje sturen is makkelijker, natuurlijk, en dat kan altijd, 24/7. E-mailadres info@ujala.nl.

वाह क्या गाना है, अल्टीमेट सॉन्ग, नाइस सॉन्ग, लव सॉन्ग आप हर के लिए. उजाला रेडियो लव्स यू. एंड फॉर द मैन्स विद द नेट फॉर लीव्स गेवन, कौन से तो के प्यार हो गया लिया, दैट इज दिस नंबर गोन गेवेल्डिग गेवेल्डिग. तुझको फिल्म का नाम कॉकटेल 2. Kan dit de hele dag doordraaien hoor. Dien Bertu Ganwat Susun se kehega. Ujala's Coffee Chai middagshow shuru hoge hain sunwalo. Aur aaj ke program mein wil ik iemand feliciteren. Er is een jarige en de jarige is Sadia Jwala Prasad. Hoe oud je bent geworden ga ik niet zeggen, maar je bent nog heel erg jong. Sadia Jwala Prasad, van harte gefeliciteerd met je verjaardag. Maak er een mooie dag van vandaag, woensdag 3 juni. En de felicitaties komen van je papa Raj Jwala Prasad. En namens mama Ashmin. Kitraf se pesh kiya ja raha hai. Bahut bahut badhaiya Mubarak Badi. En namens Faiz. Namens je swagri Danish. En namens je lieve, lieve zus Aisha. Namens mij ook. En namens al mijn kinderen ook, van harte gefeliciteerd Sadia, met jouw verjaardag. Mooiste verjaardag, Marie. Jij bent altijd spontaan. Jij zorgt ervoor dat mensen kunnen lachen op TikTok.